0: এইবার দিয়ে নন্দ্বালি নর্ষ এইবার দিয়ে নন্দ্বালি নর্ষ ছির নাবুদ মলে মারদম খোরশ মারদম থালাবে মজে কর্দন্দ আজ শেখ
1: مردم طلب معجزه کردند از شیخ دستی سر نان کشید و نان آجو